ইনাম লিপটাগনমা দেনতিবে বেফলুনা রাইসুল জুমহুরিয়া ইনাম দেবওয়ানি স্টেজ মতিং এ বেফলুং নাম ফুলতং আলুগন মিদন্নবনি দাউলত খিদমে কুরবি মুদ্দতগে তরতিবু আলফালিল মোহাম্মদ রমিজ আহমদ দফতর নম্বর রাসিনু হতর দে নোয়ে ফহে মালে মোহাম্মদ রমিজ আহমদ গে সিহি হাল কলহুরি গতুন জলসা বড়া গিনেবর নুয়াতি বদলগা ইনামা হাওয়া বড়া নওয়ানি কোকো আব্দুল রমিজ মোহাম্মদ রমিজ আহমদ দিবহি দৌলত খিদমে কুরবম ফেটেবি 26 ডিসেম্বর নওয়ারস তে গা হদ্দিয়া হতিগা এমমে গিন দুহু খিদমে কুরবি মোলদিভস কাস্টম সার্ভিস গা 47 আহার বুরে দিগু মুততি গা খিদমে কুরবম ফহ রিটে কুরবি 28 অগস্ট 2022 গা

0: আলমে আলহামদুলিল্লাহ বার রঙ্গল উঙ্গে তো মিনিয়ন দোহগে হাম হেয়দমা তাহনি আলমে ফরাত আরিস কোন শরীফ
1: আ হাম আলগুন ফরাত মে সাম আরিস কোন মিনিয়ন দোহগে হেয়দমা তাহনি আমা আনি রামি জোদেন
0: নাফিজা
1: নাফিজা
0: আপোড শরীফ কোবা মিনিয়ন দোহগে দেন উফার হান্দান তাহ তরে ফাহ কল্লওয়ানি হান্দান কি কোবা
1: মিনিয়ন
2: আদে মেদাকি মিনিমান দুয়াস ফাখরুগে দুয়াস একুয়েরিকামগে কুলাগদ দুয়াহুগে গতুগা ফাহ কুরা দুয়াস দিবি রাজ্যগে ফাস্তলস এবনা মিনিমান দুহুগে মুনাসাবতুগে সবার গিনা খারাকাতকে সরকার মেসে বকুরিয়া গেন্দবা খাসা গতুগে ফাহ কুলাড়া মিদুহুগে মুনাসাবতুগে বাবা হেবিকামগে কুলিবর্তা মিরে জুমহুরি মেদানুগে বাবা গত বনি হামে জেফা আমি হারাকাতকা একু কুরিয়া গেন্দিমা হামে জেফা আসকারি হিঙ্গালং মিরে আগগটি তিরিহুগা মি বাবনি জুমহুরি মেদানু জুমহুরি মেদানুগ ফেশমং হাম জেফা আসকারি হিঙ্গালমুগ এম এন ডি এফ পেন্ডা জুমলা হেমা বেবেরিবানে কমগে মৌলুমাতালগনলিবেনি দেন মি আসকারি হিঙ্গালমুগ এম এন ডি এফ কে কো থাকা তফা তায়রাতগে খিদমত দকালমং হাম জেফাওয়ে মি আসকারি হিঙ্গালমুগ লস্কর মালেগে হতর সরহদ্দিগ মডুকুরা গোত বিসনি হাম জেফা এ মডুকুরা সরহদ্দা কি মজিদি মগ পোডতকুরফান মগ জাংশন ক্যারিং আর্টিফিশিয়াল বিচা দেন আমিনি মগু কুডকুদিঙ্গ বগিচা কুরমতি গেতুরং আমিনি মগু গলু পোলিস কুরমতি আদি কলতুকলা খুশিগে হুলঙ্গু উতুরু কম্মচ্চ লস্কর হুট্টে মি সরহত্তৌগ সিফ্যাঙ্গে বেণু তফাতু রাগুত কুলম বণি হাম জেফা মিগেতু দিবেহরাজ্যগে কৌমি কেডেট কোগে পেরেড গেতুরং স্কুল তৌগ কুড়িবরা সকাফি ঐটম তুরিয় দানে কমিবণি আদি মি হরকাতুগে তেরে রাজ্যগে ফাহ কুলভে মশুর বাই নশা গ্রুপ তৌগে হুশেলু তক পোডবেরু গ্রুপ তৌগে হুশেলু দিস ফিন্নানে কমিবণি
0: হেদমা তহনি আরিস করম দায়ের অলমেন ফাহা কল দেবে গে তো হাম রাজ্য মি দেতে রাইস জুমরায় নাব মিবানি মিনিমাম দো হগে মি ফাসল সেব মিনিমাম দো হগে তহনি আরিস মি নাব উস্তাদ হোসেন মোহাম্মদ লতিফ সমনি ফান ওয়াফ এমন কফান এক্সকো করে পোস্টে গদি এমি হা রাইত না দো হগে হেদুন তা আরিস করব ওয়াফা দে বে আদে মি গেতুন রাজ্য মিনিমাম কমতি আবদ আল্লাহ তো মাই দিবা ডান দোয়া করব ওয়াফা বেঙ্গে তো অলমেন গেস দোয়া কি অলম এমেন গেস দোয়া কা বানিস মি দিবি রাজ্য আবদ উস মিনিমাম গ মে গতগা দে হেটেম আদি উফা ফাগত কমা হিংহম ಮುಂಜಾಮಗ ಲೇಟ್.

0: ముఖంలో టంకుడి రంగులతో కరిపిత్తక కహాదాఫ వరంహ్య వరకు బొండి వసాద నుబాన ఒక టంకుడి గాదయ హరుకుం బొండి వసాద హరుకుండు వసాదియ బొండి కొ నుబా హదాకు హింగాదా
1: ఆ సుకురి కొవ మస్సిరి కమ్యదు కేనిబా
2: కంపుల నుయ మ్యాదకు కంకుల బెన్ను దిబను వ్యవస్ టంకుల బారు కొ నదే గనక కండోస్ గదహ పొదే వరకు
3: কামুরু বে বড় কামাকু এমি আই
4: হা বকুরা কং কামাকু
3: তেবি আহর জেহি কাহলে বুলি কোলে জাহালে বলে এই দোনি কুদিন বড়তি দদুম মচ্চা মহাদান হলে
5: মারিয়াম বা বমিতা হরি বার রিচা হুদু এফ আহর বমিতা বার রিচা ফাইফ আহর বার তালালাম ফসে মানে
6: মি নেলে গান মিয়াতি মা হিকে বড় এফ রোন রঙ্গালা বেশেনি নারসং হিমাজ্জা
7: লম্পাতমা তিয়া মা হিকে বলবে গেন তিয়া উড়েনি তিয়া মা গিনাইরে আব্বাল্লাহ ফাবে।

0: قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে বুদ্ধিবেরিয়া কি তিমাগে আমিল্লা নফসুগে হিসাব কো মারউ মাফহুম ইন হায়াত আটকা তাইয়ারু আমিহাই আদি নুকুরু দিন তেরিয়া কি এনাগে নফসুগে এদুন তাক তাবাউ মাফহু আল্লাহুগে হযরতুন রঙ্গালু গইন এদে মিহাই
2: ಮೀ ದಿವೆಹಿರಾಜ್ಯಗಡು ದಿವೆಹಿರಾಜ್ಯಗಡು ಹಗಡಿ ಸೌವಿಸ್ ಮಿಂಟ್ ಕಮಿಗೆಣಿಸ್ತೆಣಿ ಮಿರೇಗೆ ಮಗ್ರಿಬ್ ನಮಾದ್ ವಗುತುಕೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿದುವಾ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে বিয়ে মিস্তকুম করে এমমে হেও মি হাকি এনাগে উমর দিগু মায়কু এনাগে আমল ওয়েস রাঙ্গালু মি হাই
2: মি দি বিরাজ জেগড় হাইগড়ি 40 মিনিট গমগিনিস্তনি ইশান মাদকুদিকে বাঙ্গিয়া বাঙ্গিদুয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

উফা দের মিনিমাম দো হাকাঙ্গে দে দেন মিনিমাম গাউমে গোলে দে থি আসলু ওয়ারে হিং হামে জেহে দেন এক এবেস বাই কাং আনসা কোরা কানো জেহে দো গাউ মুম বেরুগে দে ইকম কাগি গি মিনিমাম কাং হাসু কুরুম গাসলু ফারুদুন নং ইউন এক মি হুরিহা কামে গোস ফারুদুন নং ওন কা ফারুদি মিনিমাম কাং দিবেন জেহে কাং গাবুল কোরাং আদি বেস সো আনিং হে ইকম কোরা হিং হামে জেহে দেবেরাজে মিনিমাম গাউমে গতো গোন নাতি মিহারু বাই কাং কাং দেন হাসকো মালি গতন তাংকোলেন গুদা গুদা তা দেবেরাজে গদেন এহা গিনা মি ফুরসত তাকেন নোবে হাসকং মি জুয়ান জি মিহারলা কোদিং মি দেন আমিসকে মুসকুড়ি নে নো পাকেন আমি সম লিভড এক্সপেরিয়েন্স মি কা একা ফুরসত তা নোনেনি মালি গতন এহেনুনিয়া মুন দেন এনে হেমারে হিং হামি সহে গাউমে মি ওলে জাস্ট হামাই কালা কান্তাক্কা বেণুমানি মিহারু

0: আমি মৌসুম দেখিয়াল গা
1: দেন গা ফোন করি
0: গোলি গোলি কাম্মা চিনে ফেনি দুমুং কালা
1: ওকে ওকে মাসালেনে আলু মেনে মি হারে গি জে বড় বড় তাই আলু নে নোট ওয়েস করব ব্যাং কানে গে দেতো
0: নুন দে কোটা মানে নু তো আদি দেন গা হকুং হামা হিন্দি লাবে বেস গা হকুং আনে বনে নাম গার তুম ভুলানা দোগি সপনে ইয়ে সচিনি হোগি হাম তুম
1: হিতাম হিবার কোরবা ফালে ফাটো বল প্যারাগ্রাফ লে বনে সেভিস বারা বড় বারে কে গে তো এম প্যারাগ্রাফ
0: বা কামে নু হাম এক গোটা কা
2: হোমা
1: আহা
2: এম ফরতম কোরব ভাই কামা কি নুয়ানে নুং মি খন্ড পালা বা নু
1: রিং এ ব্যাগ কো
0: বেন মেন নু বেন কুরা কা একমকু দেন নে গি আন্নে হিয়ালং হাম এ হে নু নু হাম
2: নু নু খন্ড বা বেন কুরানং কুরবেনে
1: হোমা হুমা আমুগেস নে
2: নুন নুনেনে
1: আদে আম লাভ গেনস তে নাই গেতো
2: বর বাজে রেকং এদেন হুমা
0: আদে হামতি কোলো বর বাজে
1: রেকং গুলুম গেনাই গে তালগুম নম্বর কি তিনি তিনি হাতে সুমেন হাই মে হাই সাবুন হুমা গে লাভ মি গেনস তে

উফা বেলি মিলি বন্ধু হাকা গে দেন দেন মিলি বং গাউমে গোলে দে থি আসলু বরে হিং হামে জেহে দেন এক এবেস বাই এক আনস কোরা কানু জেহে দো গাউ মুম বেরুগে দেন কম কাগি গি মিনি বং কাং হাসু কুরুম গাসু ফরদুন নং ইউন এক মি হুরি হা কামে গোস ফরদুন নং ওন ক ফরদি মিনি বং কাং দিবেন জেহে কাং গাবুল কোরাং আদি বেস সো আনিং হে কম কোরা হিং হামে জেহে দেবেরাজে মিনি বং গাউমে গত কোন নাতি মি হারু বাই কাং কাং দেন হাস কো মালি গতন তাং কোলে গুদ গদ তা দেবেরাজে গদে এ হা গিনা মি ফুরসত তকেন নোবে হাস কো মি জুয়ান জি ಲಿವ್ಡ್ ಎಕ್ಸ್ಪೀರಿಯನ್ಸ್ ಫುರ್ಸತ್ತ ನೋಡಿ ಮಾಲಿ ಗೊತ್ತು ಹೆಣ್ಣು ನೀಯ ಮುಂದೆ ಗಣ ಹೆಂಬರ ಹೆಂಗ್ ಹಮಿಸೆ ಗಾವೊಮ್ಮೆ ಮೇಳೆ ಜಸ್ಟ್ ಹಾಲಕ್ಕಂತತ್ತ ಬೇಣು ಮಾಡಿ ಮಿಹಾರ.

স্কুল কুদিং হারকা থাকা এথুরুং রাজ্য ফাহকুল বে পাই নাশা গ্রুপ তো সাকাফি হারকা থাকা বড় বড় গ্রুপ তো হারকা থাকে আমি বানি কুরি বসবা আমি গেতুরুং মেনে বন্ধু হং হাস কগেং কমি দিফাই বারুং আগে হাস হারকা থাকবে কুরি বসবা ফাহ কলাম।

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিত কুরআনু মিমবারে দাসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: দিবেরাজ্যগড়ু হাতরুগডি সালিস ফাস মিনিট কমিগিনিস দেনি মিরেগে ফাতিস নামাদ ওগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদুয়া
3: আল্লাহু আকবার আল্লাহ